0: kama mi wani la fa ko fa musma be kaumi idara ke mi website musma be em fa ke mauluma ta mi hissa kollani den mi mauluma ta ma war fase handi ben hunnani musma be kaumi idara ke website ke turun ama vaiba community evest e boing mi musmu ke mi em fa ke mauluma ta hissa kura
1: Nelme mi balalani mihar gden sehi bay maulumat takan hisa akolla mase kem kore nago to mihar de mi mi dos kole ki umra ve swara gina umra verin fura dos sara ka buma ekiga hajjanu to umra go sunumu ga balita kon rakka teri buma mi hpa nerfa ba mi bay liun ta kam mi balalani nago to hajjanu to umra go sunumu ga balita kon rakka teri datr fatru kurumu ge kurin Badin rakatir mo vaccine jhonge polio meningitis adi influenza vaccine ne bache jaha vaccine jhomo fashikan ga difai bar ufe tuma gagar ka de hafta am ko na ga hen ka mo furmu ge de hafta ko rim vaccine jhoma ki muhi mukame den balita kan rakatir mo abad stahir ko hurma sha ule kote re difa ha na saf ko behto hajjanu tomra ko sunumu ga balita ko rakatir mo mask elung e devi gemme kharna tayar kurmu ge kurin ke omu ge kurin adi mi ka khan den mu ga kurin rangalang addu ফাহনা কুরমা ফো সাবন ল্যাগ এন রঙ্গলং এতো বের গোলে রেফ সাফ কুরা কুরমা স্যানিটাইজার ফুলি এগেন গোলো ফেনা দিয়াত কিতি গিনাম বেনু কুরং এ বালে ভেজ কামা ওয়ানা মদেন এ নু নমস ফিজি ড্রিংকস এনার্জি ড্রিংকস আদি গিনাং হাকুরি মেনে বুইন তা বেনু নু কুরম বিঙ্গড় গে হুনু ফে রাক্কা তে কুরমা রঙ্গল ফাসে ফেয়াওয়ানে বেনু কুরম বাইয়াক বেস বেনু কুরানা মাগুতা বেস বেনু কুরম দাইমি বাইয়াক ফরুয়া হোদানা মা আমু কো দক্কা ডক্টর গে ফাহুগে বেস সিটি তাকা রিপোর্ট তা গেন্দিও দেন কমমেহেন বেনু জেগে নুনি জানুয়ারি বিকা তন্তনা নুদিও রোকে রো রাঙ্গলা কেও মফ নুনি বে কেকু মফ বেনু নু বেনু নু কুরুন দেন এগে তুরুম মহা একগম মহুগে বাবেত বেনু কুরুম গ রাঙ্গলা রো ফিলাফ হরিকান কাশাবর কুরু দেন মিদোসর কি চুটটি দোসর ক বুমা একিগে একং কমবে সামাল কান দেন এবি সে আইলা কুফা ভের চুটটি হেদ কুরুম গ দোলে হো সিহত সামাল ক দিনুমকি বারম মুহি মুকমে লোনু হাকুর আদি ট্রান্সফেট এগিন কারণাত কা বুইন্ত কা দুরু হেলেম ইতেল্লা ফোন কারণা হাকুরে কুলেবে কারণা বেনু কুরু মাদু কুরু দুমফতা দুমুগে দুমুন রাকাতিরমু গিয়া গোতি তেরে হাসু কো কুড়ক দেন উলে মাহাও গ দুমফত গেস্তু মাল নু কুরুম কিস এ দেবিগে মাকমে হেরি ফেলিবে হারকাতিরমু আইলা কু কমমে দু কিঙ্গালা হারকাতিরবে উলুম কিস কোরেবি দান কামে মিং হেও খানা কেউ কমমে দু হেগে কেউম গেকি বাবেত গ তারুকারিয়া মেওয়া হিমেনু দেন বারুদং হুননেন জে মিমবার গ হিফেটু খা মিমবার মাদু কম মেদু মিনে গ হিফেটু কাইচিসে কি মিং হেও খানা গে বাবেত কক হেদু মকিবেস ওয়ার মুহিম কামে
0: দেমি আলগন মেগে হামা আমি দুহি দেরুল মুগা হামা আমি বেনু মানে কান্তা তামি দেন কুনে সে ফা করি কত বরং হামা আমি আবি গদা দুস তকে নুনি আবারা মি আবিন রাখা তের বুমং হামা কুরেবেন হুরি হুরি হা কামে বে সামা কুরআন কামা মি উম্মিদ কুরানি মে হিসাব মি জাহাল দেনি মি গাডিরু কে ফেশুন কামু গাওয়া আমিল রাখু কে লাওয়া
2: দিবেহি এফএম কে কুম্মে গাডিয়ে রেগে ফেশুমস দিবেহি আমিল্লা রাগে কে লাভেকুম

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুং উমর কেফানা আলী কেফানা দেবে কালুং মুশরিকুনা ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: দন্নাশ হামাকশ্বরং উডুথকায় বিমগা বাহা থকেতি মিলকুয়ে বডিগেম বানি অব্ব হাসে তিয় ব্য মিহুং এগোথেগে মতি গা তিবগৈ হামাকশ্বরং একলাঙ্গে দেন বডিগেম বেথে আদি একলাঙ্গে হাদ্রত এউরেং এম্বুরি দা দুয়স্বেস একলাঙ্গে দেন বডিগেম বেথে ফাহে এউরেং পুরি আমল তগে বাহকৈং একলাঙ্গে এউরেন খাবারু অঙ্গবানতে অব্বাহি কোম্মে খামে মোল দেনোডিগম ওয়া রসকলাঙ্গি
1: দিবেই এফএম নুদি হেকে মেগাহার্টজ।

0: ধীরেহি এফএম, ধীরেহি নায়ক।
1: মুনিয়াস ফিলওয়ালম নদী একম মেগাহার্টজ ধীরেহি এফএম টিউন করতাম।
2: লাভ কফ বাহ লাভ।